0: তানাশা? ও তানাশা,
1: কন কন হো তুম এন্ড হু অ্যালাউড ইউ ইনসাইড?
2: ডোরস এন্ড ডোর কিপার্স আর নাথিং ইন আর পাথ। হাউ ক্যান ইউ থিঙ্ক অফ হাইডিং দিস সান উইথ ইয়োর মিয়ার হ্যান্ডস?
0: ব্রাদার, লেট আস ইন্ট্রোডিউস আওয়ার সেলভস। মাই নেম ইজ রামোজি এন্ড হি ইজ মাই ব্রাদার লক্ষ্মোজি। উই আর দ্য সার্ভেন্টস অফ রামদাসা। উই আর হিয়ার টু রিপে দ্য অ্যামাউন্ট হি ওজ টু দ্য ট্রেজারি।
1: রামদাসা? কন? হু ইজ দিস রামদাসা?
2: রামদাসা ইজ নন আদার দ্যান আওয়ার গোপন্না, হুম ইউ হ্যাভ বিন টর্চারিং ফর অল দিস ইয়ার্স।
0: লক্ষ্মোজি, গিভ দ্য ব্যাগ টু হিজ মেজেস্টি। হিয়ার ইজ দ্য অ্যামাউন্ট ডিউ, ইনক্লুডিং দ্য ইন্টারেস্ট আপ টু দ্য লাস্ট ভরাহা।
2: নাও বি কুইক উইথ দ্য রিসিট ফর দিস অ্যামাউন্ট, উইল ইউ? উই হ্যাভ টু গিভ ইট টু আওয়ার মাস্টার।
1: বাট you could have come to our darbar tomorrow as well.
2: Do you know whom you are talking to?
0: Calm down, Lakshmoji. Tanashah, the time has come to give back the due. Hence, here we are. Now, if you give us a receipt, we will take your leave. It is already late.
2: By the way, you could check the amount if you wish to.
1: Gopanna's wafadari is well known to us, and you belong to him. I need not doubt you. Yelo, take this receipt. And one more thing. This Golconda fort is well known for its sound security. Apart from being so heavily fortified, each and every gate is guarded by hundreds of soldiers.
2: And yet, you two seem to be unharmed. How could this ever be possible? How could you cross the sentinels at my doors? You completely unnerve me. How could you? Wait. Are you both? Where are they?
1: Guards!
3: Ji, Huzur.
2: Have you just seen two well-built personalities going out of my chambers?
4: We have been at your door since 3 hours. And not even a single ant went past us. Let alone a human. Trust us, Huzur. We are fully alert every second.
1: Haha. ঠিক হ্যাঁ, আই হ্যাভ ডিসাইডেড টু রিলিজ রামদাসা ভাই গোপন্না টুমোরো, গো সেন্ড ওয়ার্ড।
4: জি হুজুর।